0: তো কোথায় নামতে করে খো?
1: হ্যাঁ নিবিরে নিকিলা থি ভাব।
2: শান্তি শান্তি।
1: ইয়া হুন নন্ত সোহালাই সাপালা
2: সোহালা। হ্যাঁ
1: নিকিলা থি লাসে
2: ইয়া না হে খোমাচে
1: এলা এলা এলা এটুকু এটুকুই
2: এট আ এটুকুই
1: এটুকুই
2: হ্যাঁ না হে ওলা মুয়াকো
1: আ মুয়াকো। কা হিন্তো সে কুমি
2: ও কুমি ওনেটা
1: এ এন্তে কাই কাই
2: মিয়ার মুহা ওয়ানসুয়া ওলেলো ভাবা কা হালো পিয়ে ও থানোলা।
1: ভালো
2: এই না রোতে পুভি হাকি ই আপালো শেকু ওলা কিনা হালা কেটে ফামা মুরিমা মুরিমা কি আকা ওয়াও হাপুয়া ইয়াও
1: আনি এ এন্তে কাই কাই। ও হে নো
2: ফানিওয়া
1: আনি ফানিয়া বাবা মিথালা সে আনি ওয়ানকা হিয়া ইয়া এরানি পাকে কে ইথেলো রোরুমা ও পাকে ফাচে
2: এ ফাচে
1: আনি ইয়া সিরিজিয়া।
2: হ্যাঁ ও এন এরানো তো ফাচে ইয়া ইথেলো
1: তো কোন তো সুমেলাকা আনু পলে আ খামিনু সেন 50 কা বলেলিও।
2: ই
1: মহওয়েরে তো সেন সেই ই মায়া নি রু হাবা হি নমকিলা থানো
2: মপাকা নেহে নেহে এনেরো ই পেন্তে ই সেন হে সমিতালা
1: উ কা খে কা খেলা কু কু সিনা নে না বা হাদি হি কা হিন তো মইরুটুনি
2: মইরুটুনি সালামা আপুয়া মিয়ানো একিরু হালেবা
1: এনতে কাকে
2: মেশি ইয়াদিলেনে মিয়ানো কিরি মুয়েটে এটা কিনি ওরক ই ইয়ালে আনাপু হেরি ওয়ালে মুহি ওনে হি হো এনা কা ভিহেরা মুঠু সা মুশুপা
1: এনতে কাকে
2: আনন্ত কিনে রা কি ওয়াটা মেলে আও আপালি না হালান ফানি কা ভিহেরো
1: বা একা ভিহেরে এনথুনি ওয়েলা কিনো হি ওয়েশানে নেসেনে ithelo tiyano naya ani ni meria ntoka suwenda ni niwano
2: apuya miano omwene okeresha u ka pastore
1: thalan
2: kithandli wensana sana va vani yo wi omwene ola haina ti wa meka tanki pale ya thuna
1: anji pale thuna ni u oneri wawe
2: ano tokinona i ki kale hi hao
1: ente kai kai
2: yo pakera unaka usilipi ha
1: ani ini wiwa mimi mtakwenu mio kini wiwa andero mali hai kogwe mu
2: vano tumi vaka atuna wira kemela wa altari we ka ulumaka atu yotele kino kothomola wene
1: uri wopi ha
2: uri wopi ha
1: mala
2: mule motheni kini raka kikumi heke i atu etari heke pani teki pi haleba
1: mio mtako kini wana ani masikahi kari kiwere
2: Owera miano. Apuya. Mikasu nikona ka uranka wirenka thiwani no.
1: Orika oro khalar, orika oro khalar. Kenni riki hakatum nama khopira lala.
2: Eyo hayene mwa ha.
1: Manu to ba. Munto ko kenni wera. Wopi ha yeri ko wopi ha. Ani swela wera
2: tuna akanto, katunaka.
1: Ani swela wera ma pastori alani hialale. Ala kuye yakhede ele. Yari wenno yali anere uluma kathi anopi ha iwe yasule eyo atukwena na mele
2: yari wenno
1: yari u ya baba ari mwera muluku ha kusha kila wali wasemte ko yabaraya munna va etune raya epake yakiwa kuna ni were bale ya haule etaya yo mahi kahiyo ni kaburi na kalaru ni kaburi anera uheleliwe mwaninyo
2: apuya eyo na halo were ya manaka o khala manaka khuye khala yi manaka o pakiranto o kwa vanonto ni kina kingelo havula va
1: mane o pakiro ho kwa mika thuna ka baba ka hinto ka thuna ka ethwile khalike yo were ya na na noro ni hukunene nu heli wawe ya vinyeka ya kushegetha ya
2: apuya kini wa baba eki himeso apuya niku anira uheliwe mikende tayeti okalene
1: kende
2: kende tayeti okalene nika vinya va na makula va mahiye va le mikinke lokusha ethaya ya mwana ka konima ka ethaya yo mahiye
1: ethayeti yo mahiye na tokwene iwa hunnu wa tepa hunnu wa wene aphela uthandi wo tokwene wo thwa hunnu wo thori timalela iwo khaye mbe ethwile khaleke kithi ka hina tokuye khalaiya ovirile na wewe vanano vava ethu yere yeke vakinalela wera yamvoto kuleke mmosa nhukunera uheliweke nno ethaye yahauliya kiri uhele
2: eya Apuya. Timo mosinetela mu.
1: Miyo mrita ko sinetela mu mu nerila nte thayene ile ile ya ruhal hina rapiharu. Ya zuko ku hima wene tu hata wera khula mthwa ku heke ila te na khore ni one he so vonya o ruhi we ile nera ila mulekero. Ya hiwera nyaru hi hawo ano thomo we lika kina.
2: Mm.
1: Ah. Ero ke rowani wo yi wananiki. Na musa yao.
2: Ah.
1: Ya muive ke mana mo ha hinin thune phome kithi. Mureto to netela ma.
2: Apo ya gina halo tika gina kulu mina pitimpina.
1: Roka yulo
2: ya pa hi. Yari ye ka hima ka ure thaye ya kala ye ka murunga.
1: Mm.
2: Vano ela ela gina kulu mina pitimpina.
1: O khala wera ke hulu ma cha baba khome ke 300.
2: 300.
1: Mm.
2: Mm.
1: Ah, we heke vaya we heta ye to anan kumi hato 300.
2: Ah, asante. Mm. Ah, 300 o khala.
1: Mm. Eh. Yuna pipa ka karu yela.
2: Mm.
1: Iwo otok iwo ana avenche ehijene muluku.
2: Mm.
1: Iwo yakwaru ehija ngo madlabai vavo. E iwo hikwiye o lamule ngo mpaka wane yo.
2: Asante buya.
3: Anta kwari kwa.
2: Ah?
3: Hey, marowi. Mranyo kulumwene.
2: Harika kelewane ka thuna washe korana thete kuki ha phanya wonye
3: ah ukile ma kelendo winto
2: wisoko lapa hi karo wanya ya
3: ah
2: ka ikile washe koraki ha phanya wo
3: ano
2: wisoko lapa hi
3: muhe chela waki na hoye
2: na ringa itenle waki na pa hi karma kala nu ya phele ba ka sasa
3: hoye
2: mm.
3: Mari mi ya pitimpina kini ko lele. Mm. Mahayo le na chukula mpai.
2: Ah.
3: Ah.
2: Mm, ya pitimpina ya wii. Ana mana kona ha. Akona na mana uthen.
3: Chumpu ho ke lushia. Kino wo wii.
2: Ah.
3: Apuna o kona.
2: Mm.
3: Iwale na ke lo khuni ni o khulumuwa.
2: Mm. Mm, ya pitimpina ela ke ndra kora ka ruwa na thetiku ka ke lo ona. Mm. Ari gari ya kamo taka maka pala na mani hekonne me ana pitimpina ka heta ka ruwa na mpuheriwa yele ko lenlaka ni yo wi omeno lina tunea o libano wa uluma ka tho e kaleke ntoko karamu ko hapa nyana ana mpuheriwa ana mpuheriwa le enna lipi ha omene mo so le aro ko lipi omene enalipi homene. Yona ntenera hii, muiwa nani na pitimpina, mwanyaka muhokolo yora mkilele. Mm.
3: Wanuwa?
2: Tio ntuke ndaka yora, yeruwe muiwa nani na pitimpina.
3: Mm.
2: Yona ntativa kendaka yora, vani iwa nani kevo.
3: Kenda uiwa ni?
2: Mm. Aya, maka yora umwene ulo lipe.
3: Mm.
2: Ena hoolea etaya yo mahie.
3: Hmm.
2: Na jetaile hikaleta ya hiyo.
3: Hmm.
2: Na hikuwa niraya uheli weke mwana avateva. Etayene yeo nto nikushe yuhira na avaherere.
3: Mwana tani ni huku msuwendanyo niraya kweva. Hmm. Yara edi. Nza huno edi ru.
2: Haina ni huku kisuwendaka yuhira anahala akwe.
3: Hmm.
2: Vaki na hima yuwira akwe mwana vateva. Yuwiri tayene yu ntu kikeliheu.
3: Nyuo anta kwa rikuwa. Mwemerera yeyo.
2: Tivake ndraka. Irwa ni iwanani. Wiwanana yuaruke wiwanana. Vate. Mutu atenile. Eromilana ka atu eli. Mulupona ni mutiana. Sinakale siise yandu.
3: Anta kwa rikuwa. Vava mwajimunda nyumpu hawo. Muiwe masweni antukosi yao. Miko okupa ni maha kilendi. Mwone o wikadelaru mkale ntoko kampia.
2: Nsawiri. Nsawiri ya pitimpina. Apitimpina mwa.
3: Niwe mulipa murima muna kilele
2: chwe. Mawo yali na kumila mawana tuhovela na nsawiri. Niwe kova sawiri ya kasise yu mwana okwa. Ahikalia na avinyita yu hakoni. Kanyaka inaka yiruke mwaswela. Mwaka wenu ayintia yenrenu. Tiva ni iwana nevo.
3: Anta kwa rikwa. Yari miti mwe mwo. Omwene mohojele.
2: Haino mwene kuhojele. Omwene wawaka omwene wawinyo.
3: Kendento nohojele.
2: Haino nohojele. apiti mpina nyuwana unga kurumushane mwere.
3: Nyumu ngipehera ya yo?
2: Mwere kuru. Ati yale muna wuna nyuma wani mua, erini muaku, muaku, erene ni mwana moha, anamani eli, mwamaka, anamani yarema hikalano.
3: Nyu, muha kweni yo mchu nanyu, na kuwa yo elata, musuru kuyo wamba he,
2: apiti mpina mwariki na kuwa elata emoha, elata inakala kazi, muna hivi anyu.
3: Kalime.
2: Muna hivi hanyu elata. Niko, elata ya nakuwe na kala kavu
3: mrekati. Kalime. Kalime.
2: Ha? Mvuka unakala kavu sako.
3: Ochiweke mvuko uo.
2: Muni makuwe ni seru wa
3: hini. Echwe na yoro kifarava murima nitova. Kinoche ila numumu ya wini.
2: Apitimbina nga kurumuwani. Apitimbina nga kurumuwani.
3: Nyukweli kimuive apuna olongirikela mahi.
2: Mm.
3: Chumpi ha olongkuhela miri.
2: Mm.
3: O mwene wono hoje la.
2: Apiti mpina nga kurumwa. Nyo anu hawa uhu ino. Nyo mkulu mungwe. O hawa.
3: Kiro ya riwani kiro urwano.
2: Apiti mpina. Zamu hariki nengi ntuna. Ntelimu hina tuna anjivateva. Ni anu kakala mweni nyo anu hainu mweni.
3: Koche nleo mweno uo. Odi.
0: Yeah. Maya pitimpina.
3: Atata.
0: Nona kipanya woshi shelo vano.
3: Tata kirova la vela.
0: Wendre kari wakipanya.
3: Tivante kipehenraka. Niminki konne tata.
0: Kera kamone kampoi iwe kemu wapipi kampoi.
3: Itata yo.
0: Esitima.
3: Itata yovo ohorwa bahi kumpoyo nipo.
0: Baba kamu iwe iwe kawera tuiwe era ekele. Wamu kwa ba. Banto kinudu maname ya nani hala. Bana baba ya ya nihada nerehai. Ayaya nerwa wera ii. Kera kimwele yovo. Baka akela kongwe ha.
3: Tata mitana nesa kumpoyo horwa wika lela ruvano. Tata yokitana niha.
0: Eya. Kala hinoma lela weyo to.
3: Wani. Apale nereke nechaka. Karibra wika kapiwa mwini. Ano upwe lela ii. Kapa nito kwa tata. Kihilo sowe. Kahiyo
0: tepato.
3: Tata. Anta kwa rikwa.
0: Nka hankoko.
3: Aya.
0: Nka hankoko.
3: Ba.
0: Hankoko.
3: Ba. Tata. Anta kwa rikwa. Apanyo mwene.
0: Ye. Papa kwa upanyo mwene.
3: Yewo upashitoa.
0: Eh.
3: Bando tantu nayo libihera.
0: Yo keresha.
3: Yo ya yele wa kwa ya u. Ni ndo tani ya le.
0: Mbu ambu heru.
3: Aha. Ikumana sa we bwevane la. Ele liwa nto wi. Mamu ive mwana.
0: I. Pepa.
3: Anta kwa rikwa.
0: Ova.
3: Wisa chihera mota sheli. Banonto. Tisi muwa munro mujaka nani. Ana manendri no ediru ya na. Unahi mwaka rulipi hera omwene. Opa istore pa hu lipi heru. Mchunara muko koreda muduku ka kiwa.
0: Nari.
3: Kenraka chila yo kiwa la
0: vena. Naka mikirimudu vena ruva. Ma inkina piye wawiyu. Etuyo herero kopi.
3: Yewento ni nahiva hiweke na kuo. Ne, itisi muyo. Ofertori yu.
0: Echek.
3: Kenraka nyuo. Oni usiveke iha. Vama itona la mungona. Nyumikirota nana. Wini.
0: Kensiva.
3: Tata muna toku wiwa. Yeyo. Anamani eli ya likiraka na.
0: Me kiriteteku. Epumpene ya wakeyo. Mi teteku etuye here
3: apunole va
0: vati
3: mururomelaka valora opachenre ya nunuwa
0: nopia nopia odi odi odi amwene no hapa ya toki na wana vira vira odi
4: eh
0: yeah